আসসালামু আলাইকুম নুয়েদেকে মেগাহার্টজ দিবেহ এফএম গেহুন তেরিনা ওয়ারং উফাবের ওয়াগত কলকা এদেমুন এহুন তেরিন গেহুন মিয়াদুকে শোয়াক মুবদ্দল কল্লি আরগন আয়েশাত ফিনা ফিরাক ফিনা মিয়াদুকে শোয়াক ওয়াস এগারগে তিরি সিংওয়া হামে কুরিয়া দানা কুরিয়া দায়ার এহুন তেরিন গে বাইবরু মায়কু শো কুরিয়া দানি শোগে বাইবরুয়াম বেনুওয়ানামা এহুন তেরি মেসেজ কোরানি PSM on DFM 91 page মিগে তরুন শোগে বাইবরি নুয়ে লাভেন আডহালুম গে ফুরসত ওয়াস মিশোগে অন্নানে lava hama psm on dfm 91 page message kollan jehen den durga hori farata kallave khasa kollan beenu wanama nuata message radd kollan beenu wanama efrusatus misho gaibe hama jeheni psm on dfm 91 page message kollan fina umid koreni meduwes hama vare gina ehun terina baddal waani kama vare gina hovun take meduwes adai vigen daani kama meduga shoves fashani fina gfaratun geneste vare riti lavaiko

আদি হাম আকাশ বরং আল্লাহকে ওয়াদু ফুলাকি হাক তেদ ফুলে আদি কয়া মাথা দে তেরে গা শক নেতে বুনবে হিন্দু তে ব্যা মিহুম বুনময়ে কয়া মাথা কি খং এ চক তিমাম্মে নুদন্নময়ে তিমাম্মে একমা মেদু হি এ নুনি নুখুরময়ে আদি ইয়াকিন খুরা বয়কু কামগা তিমাম্মে ওয়ময়ে।

কিত রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একালেগে ফানগে সাহাবীন নং এবে কলুঙ্গে গোতি গেদরুগে তেরেং এবে কলুন নং আসরু কুরওয়া হিপ্পুলু তাকাব্বিরুতিকাম ওয়াদেগেন দানা মিসাল তা বায়ান কদদেবাই উকবাত ইবনু আমির বিদালুয়ে কিত রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরওয়ানি কোন তিমান কালেগে ফানু আডু এসসেবিমে তিয়ামামি হুঙ্গে বেরি রসকালাঙ্গে ফারুবাদামাতিগে এমমে উসকুন্নুগা বকরি হুইহাপ্পাঙ্গুন না মিহায়া মেদু রুহি ওডিগেমবে এমিহা বাঙ্গি গোয়া নামাদু কুরে একলাঙ্গে ওয়াহি কুরওয়ানে তিয়ামামি হুন তিমান রসকালাঙ্গে আলায়াব বালাশে এনা তিমান রসকালাঙ্গে বিরুয়েতিবে বাঙ্গি দি নামাদু কুরে তিমান রসকালাঙ্গে আলাগে ফাফা ফুসসাওয়া এনা সুওরুগে ওয়দ্দাওয়া হুশিমে মতিগা জুমলা গতিগা মি বায়ান কুরি কিরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিহুন নামাদুগে কদর মতিয়রি কামা বেহেগতুন ওয়ারিদু এগেন আইসফাওয়া হাদিস ফুলতকে আদি একালাঙ্গে হযরতুগা নামাদুগে দরজে সাহাবীন তাবিবে কলুনন নকুল কদদিয়ে তাবিবে কলুন আতবাউত তাবিঈনন নকুল কদদিয়ে মিগত জিল কফহু জিল ক মিকাম ওয়ারতবামুন আননামুন আহরমিন্না হামায় মিহার মিওয়ানি ওয়াসিল ওয়ফায়ে এহিন কামুন নামাদুগে কদরুগে মতিয়রিকান হান্দানুন কাসসা লাগেন নুয়ানে জুমলা গতিগা মি বায়ান কুরি কিরিদ রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারিহুন নামাদুগে কদর মতিয়রিকামা বেহেগতুন ওয়ারিদুগেন আইসফাওয়া হাদিস ফুলতকে আদি একালাঙ্গে হযরতুগা নামাদুগে দরজাই সাহাবীন তাবিবে কলুনন নকুল কদদিয়ে তাবিঈবে কলুন আতবাউত তাবিঈনন নকুল কদদিয়ে মিগত জিল কফহু জিল ক মিকাম ওয়ারতবামুন আননামুন আহরমিন্না হামায় মিহার মিওয়ানি ওয়াসিল ওয়ফায়ে এহিন কামুন নামাদুগে কদরুগে মতিয়রিকান হান্দানুন কাসসা লাগেন নুয়ানে আদি মিস্তাকুনন একান হান্দান কদদেন জেহেনে মি হাদিস তাকাকি কিরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারিহুন সাবিত ওয়েগেন আইসফাওয়া হাদিস তাকে মি হাদিস তাকুন নামাদুগে মতিয়রিকামা নামাদুগে দরজা ওলুমেন নেতি হামাবে।

তাওমাট্টাকা কোত্তিং কামে বাজানাট্টাকা দিন খিদুমাতে আখুনাট্টাকা দিন হেউ আতে কাওমিং হাঁদান মুনে তেনিয়ে আমানাট্টাকা ফুরি গাড়িতাকে বাজানাট্টাকা মেরি ফোরিয়ে ওয়াতানাট্টাকা দিন খিদুমাতে কাওমিং হাঁদান মুনে তেনিয়ে।

আদি হাম আকাশে বারং আল্লাহকে ওয়াদু ফুলাকি হাক তেদু ফুলে আদি কয়া মাথা দে তেরে গা শাক্কে নেতে বুনবে হিন্দু তিয়ে ব্যা মিহুম বুনমুয়ে কয়া মাথা কি খং এ চেকম তিমাম্মে নুদান্নমুয়ে তিমাম্মে একমা মেদু হিয়ে নুনি নুখরমুয়ে আদি ইয়াকিং খুরা বেকু কামগা তিমাম্মেন ওয়ামুয়ে।

ফাহে হামদু হরি আল্লাহ এই উড়ু তহগে বেরি আদি বিমগে বেরি আলম তহগে বেরি রসকলাঙ্গে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

কুরআনকে মাতিবেরি খা মে প্রোগ্রাম কা মি গেনেস্তেনি আব্দুল ওফারুক হাসান লিউ বাফা কুরআনকে মাতিবেরি খা মি ফটোকে হিমনে মাওলো মাত

0: ইসলামে উদ্রহম
1: ইলমি কাশবর কুতিনো
2: ম্যাং আল্লাহ কেরিত কুরআন গাহি কুরওয়াফ ওয়া বাস পড়েকে মানা কাবে আল্লাহ মা রাসকলাঙ্গে মশরিক দকা মগরিব দহগে বেরে রাসকলাঙ্গে কেরিত কুরআন বাওয়ালে বিদুবসপরু ইনসানি বহুরবত হুগা মশরিক মগরিব বেনু কুফাবানি মুলিমেস একহেরি দে লফসুকে কুতুগা একুই নামেগে নুয়ত গিনা নামেগে গুতুগা এদে লফসু বেনু কুরে ফেনুবে এদুবসপরু ইনসানা দন্ননি এমমে মশরিকে এমমে মগরিবে এত মশরুক তাকে নুয়ত এত মগরুক তাকে বাঘামে নুদনে নম স্কীরিত কুরআন গবানি এদুবসবরুগে আম ও বিষ্ণু মা খিলাফ এ দে লফসুবেস গিন নামিগে গুতুগ বেনু কুরফাফ এই মি দুনিয়েগ এত মশরুক তাহকা এত মগরুক তাকে বাঘং ইউলান কুরেবুম ফতকামে কীরিত কুরআন গ অঙ্গবাফবা মি হাকিগে মিহারুয়ানি দুনিয়েগে ফেমবরুগ এমমেন দন্ন কমকবেফ মুলি দুনিয়েয়ং এঙ্গি সাবিত ফবা ইলমি হাকিগত কবেফ কদিমি জমানুগ ইনসানু বিসনা উলুনি হামেকনি এ বয়কু দিরি উলে বেট্টেগে হালতা গুলুয়াগে এ বয়কু এ উলে থানেগে উদরে হুম ইরু আরায়রু এহেন থানেগ ইরু এরু মা গুলে গুতুং কান্তং উন্নানি মুলিং এহেন হালতেগ কামিন নুদনে তিমামেন দিরি উলে থানেগে উদরে হুম ইরু ওসেইরু এহেন থানেগ ফিন্নানি ইরুগে মুলিং তাফাতু এহেন হালতে কামিন নিগে নামবিস মি জমানুগ মি কান্তত্তবনি আমুকং ইঙ্গি ইয়াকিন বেফ মিগুতুম বালায়রু কীরিত কুরআনগে মি আয়াতকি বেস কীরিত কুরআনকি ম্যাং আল্লাহ বাবা লেবে ফতে কামগে ইলমি হেকি এহেনি মিগে সাদসতেক আহরু কুরিং ইনসানু নাক এতম মশরিক তাহকা এতম মাগরিব তাকে ওয়াকামগে হাকীগত নেগে মি কায়নাতি হাকীগে দেনিওড গন্নওয়ানি আদি এ হাকীগতা মেদু মি ফদ ফুরিহম বায়ানে দেবেনি হুরিহা কামে মুল দেনিওড গেমবা মাতিবেরি জাত ফুলক মি এবস মখলুগক কুলদান বেগিম বানে কমেনু কিরত কুরআন গে বর বড় বাই গ আলিয়ালু ওয়ালা ওয়াফাবনি কায়নাতি একি একি মজহর তহগে মচ্চ মিসাল একি গুতুন দন্নওয়ানম তরি তহগে দাওরুমা বিম্মতি গ হিন্দুনা হাবিরুম মামি হাগে বড় তেরে গ কুজ্জা উফেদি ফুরি হামবুম গস কা হাগে সা হাইওয়ান তহগে কান্তত ওয়াজহুমা কায়নাতুগ ওয়া আদা কুরা দাওরু কীরিত কুরআনগ মি দেনে বিবাহগত বয়ান কুরবাফবনি মিগে সাদসতেক আহরু কুরিং এরু ইনসানি তারিখ ওতি জাহিলিয়তুগে দাওরুগ কায়নাতুগে মজহর তকামেদু এদুবসবর দুনিয়েগ ফেতুরি ফোয়িং খিয়াল দহকি হত্তা হাবেস বাহুম তকা আসলেনে ফুলোক ওয়াহগ দহুগে মচ্চ বিনাইফবা খিয়াল তকে নামবিস কীরিত কুরআনগ বয়ান কুরবাফবা কায়নাতা গুলে ওয়াহগত মুতোলিয়া কুলদুম রঙ্গলং এঙ্গেনে ফদান এদুবসর ফেতুরি ফহুরে বাহুম তহুগে হিয়ঞ্জেস কীরিত কুরআন এলিফেননি এদুবসরুগে আমু খিয়ালত কীরিত কুরআনগ এগ্গুত কবেস হিমেনি ফেননি কায়নাতুগে মজহর তকামেদু কীরিত কুরআনগ দেব্বা ফবা বয়ান তককি মি ফহুগে ইলমি হোদুন তকা মুলিং এগ্গ বয়ান তকি মিসালে গিগুতুন কীরিত কুরআনগ বনি হুরিহা দিরে চেহিত হেগে আসলকি ফেং কামুগ ইউলান কুরফাফা নমস এরু এবস মিহক ফেনা দিরে চিসা দেমে দোতি কুঙ্কহল গুলুমে কমে খান্ডে এড়িগেনে নেগে গসকহাগে সশা হাইওয়ান তকশা ইনসানুন ফেনকি কুমেহে লাজিম এচ্চে কম বয়ান কুরেবুনি মি ফাহুগে সাইন্স কে ফয় ফতুগ গসকহাগে হিগয়া হাইওয়ানুগে হাশিত হুগ হিঙ্গা হুরিহা কমেক ফেনুগে বর বড় দাউরে বাকম বয়ান কুরেবুনি এ ফয়ত হুগ কীরিত কুরআনগ মি ওয়াহগতং ইউলান কুরেবি দুবসবরকু ফেনুগে মি মুহিমুকামে খান্ডে এলিগিং ইঙ্গি ফেননি নামস এ ইউলান মি জামানুগে ইলমি হাকিগে তাকা মুলিং ইগুই মি জামানুগে হুদুন তাকা তাফাতিননি এহেন কামু কীরিত কুরআনগ বয়ান কুরবাফবা কায়নাতুগে মজহর তহুগে ওয়াহগতকুং কীরিত কুরআনকি নিহায়াতিননি থানবস ইলমু ফুলে লিবুডিগেন বা ফরাব পুলুগে কালাম ফুলিকং ইগি দায়রা খান্ডে এলিফবা হানি ইমেগ্গে তেরেগ বিষ্ণুমা মৌলুমাত গেঙ্গুলে ফরাতকশে এফদ ফুতে তসনিফেন্নু কুরেবেনে।

0: ইসলামী উদারে হোক কুলদুমন থাকা মামেদ ফিকর করুন
1: মিগড়িগামি হিমানালানি আব্দুর রাজ্জাক আলীগে তরজমায় কামগাওয়া কুলদুমন থাকা মামেদ ফিকর করুন মি ফতুগা হিমিনে মালুমাত

0: ইসলামী উদরে হুম কুড়দুমন্তক মামেদু ফিকুর করু
1: হিনী গে লোলুক লাব্বা ফাওয়া নিয়ম কামুগে বারু
2: আহরমিন এর রশুম আনে রশা নুয়াত এ কাওম আনে কাওম দতুর করু মুন্দায়রু নিয়ম কামা বিহে আলা তাব্বেনু করুম খান্ড মগুন নুয়াত ব্যাগে মগুন দতুর করি কাম গবিয়েস নিয়ম কামা বেনু করা আলা তাকানুলা আহরমিনক দতুরেনু করবে আহরমিন দাম্বি মগকি কোব্যাকং সামুগায়া চাটা মিনুনস মিফদ সামান বেনু কুগ্গে নুনি আহরমিনক নেগে আহরমিনগে আতুগ চাটেন ওয়েন্নম দাম্বি মগু চাটুন দাক্যাদে সামুগায়ং ওয়েন্নম আহরমিন দেবে মিশ্রাব সামুগায়ং আংগ্যাদে মি আলা তাহুগে সৌবুং মগু ওলুমু আহরমিন সালামে কুদ্দে বীরু ইনসানু নবুরেন কুড এহেম মখলুগুন্ত মগু ওলুমু সালামে বেতিবে দিগু দতুরু কুমুলেনি কিহিনেপা কুড কুড হিনি এত সতেক এ করহুন্ন বুড সাহারাগে তেরেন এসরুগে খানা শিকার কোগ্গেন এম্বুরে এগে জগায়ং আন্নানি কিহিনেপা তুনিসকে আসেরি ফসুগু উলে খালু হিঞ্ঞকি এসরুমেনগে হালিত নুয়ত জগহত সাহারাগ বিনাকুর মুন্দা মখলুগে মিসরুমেন্নকি এত সতেক একরেগে বুড সাহারাগে তেরেগ উলুমফহু চাটে নুয়ত সামুগায়নেতি কামিয়াবু কামায়কু এসরুমেনগে জগহয় ওয়াসিলবে উলেচ্চে ইরু এরু মফহু হানফ সাহারাগে ফিনিহুনুমিন হদ্দিহ ডিগ্রি সেলসিয়াস সংহারা মি গদ হুনুগে তেরেগ হিনি এসরুগে জগহ দুকু কাতকিতি হুদুমট্ট কানুকুমে এফহু একি আডিগুডন্তকা বড়ুবড়ুতং হুরস্কু গুদুগুদু লৈফওয়া গুতেগ কুরিয়দ্দে মিগুতুগ হায়া দুইসতেং হামিট হসতেগ ফনসাস ফস ফুট দুরদ্দে হিনি দতুরু কুরিমগু চাটকুম বলাফিনম এত সতেক গুদে লৈফওয়ানিকুম ফেন্নানে দতুরু কুরুমুগ হিনি লাফওয়া গুদুতহুগে সববুং মগু ওলি এসরুগে জগহয়ং আম্বুরা এসুরং আন্নং নেঙ্গি দানে হিতং এরিয়স একমিং এহেনেন নুবে কায়চেল্লিবুম ফহু এভিস দতিকমেন্নেতি হুরি সিদলং এম্বুরি এগে জগহয়ং আদে হিনিগে সাইজা আলাবলায়রু মি দতুরকি ইনসানকু তিরিস ফস কিলোমিটারা সালিস কিলোমিটার মেলুন্নম বাবিস মেলা ফনসবিস মেলুগে রাস্তায় কডত্তু কুরুমা এব্বরুগে দতুরে বীরু ইতুরু ওয়াসিলাতে বেনু নুকু ইনসানুন নুকুরেবে ওয়ারুগে দিগু দতুরে এভিস ওয়াসিলাত কানুলা এহা ইতুবারায়কু কুডকুড হিঞ্ঞে কুল্লানি কিহিনেব্বা কোমেকস আহরুমেন ইয়াকিন ওয়া কামাকি আহরুমেন ইনসানুন দতুরু কুরায়রু মগুমতিন ফেন্ন তন্তনা তাকেতি গাসকাহা গেসা ফেঙ্গনুগন্ডা নুয়ত কোরু কোরা উস তন্ত ফাহাগ কুরমুন দিয়েয়স হিনি দতুরু কুরা মগুন সাহারাগে তেরেন মিফদ তন্তনা তাকেতি বরম আদুন নুনি এসরুমেন নুফেন্নানেকং এসরুমেনগে ওয়াশাগেন বাণী হানফাসকং ফাহারেগ ফাহাগ কুল্লানি এচ্চে ফেনুনুকমু গবিয়েস এবাবতুগে এতং এচ্চে সাহারাগ বাণেতি একং সিকুন্ডিগ বেহেট্টুম কিয়েস কুরেবেওয়ারুগে কামেন নু বীরু মিফদ দিগু দতুরুত এহা ফাসেহ্যাং এসরুমেন কুল্লানি কিহিনেব্বা জবাবকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে কুলদু মন্তকমা মুলু উফেদ্দেউমুগে সাববুন্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানি হিনিগে লুলুগ খাস ডাইরেকশন ডিটারমিনেশন সিস্টেম এলাভাফ মি নিজামকি মিসরাবু বেলুমং ইনসানুম বেনুকুরা মেকানিক্যাল নিজাম তাকাবুরে মা ফুরিহম নিজামে মি নিজামগে সাববু আহরমিং ইনসানুন ফাহাগ নুকুরেবে বাইং আলিতকা দোদিতং এসরুমেন্ন ফাহাগ কুরেবে উতুরু ফারাতা দেকুনু ফারাং এসরুমেন্ন দতিকমেন্নেতি দিনগণেবে নতিজায়গে গুতুম এসরুমেনগে জাগাহাবি মিশ্রাবু এসরুমেন্নং ইঙ্গিগেন্দে ম্যাংল্লোহ নহু সূরতুগ ওয়াহীকুর ওয়াফওয়া বসফুড়িগে মানাগাবে ফাহেতি এব্যামিহুম এভ্বেসেচ্চেন আল্লোহা এফদ নুকুরাশে হম কশবরুম আল্লোহ দেনুউডিগেন বেতে আদি তিয়েব্যামিহুন্নক নিঙ্গে একে একে আলিতকা দোদিতকা বেহে মাওলুমাত ইনসানুন লিবিফবনি দাদি ফাহুং কমগবিয়স ইনসানুগে কুরিমতিগ এভেস আরে বারে লিবিফনেকম কবুল কুরেফবা কুডকুড হিনি উফেদুনি সুরেন এসরবনি মি মাওলুমাত লিবিফ এসর উফেদ্দেবিন সুরেন এ মাওলুমাত এসর লিবিফনেন্নম হুণুগদ সাহারাগে তিরেগ এসরুগে জগহয়ং আন্নন্নেগে সাহারাগে তিরেগ এসরু নীতি দিয়েস নমস আল্লোহ সুবহানহু ওয়া তাআলাকি হুরিহা কামে মুল দেনুডিগেন বা কুলদুমন্ত দীলতিবন্তরস কলাঙ্গে ಏಕಲಾಂಗೆ ಉಫೆದ್ದೆವಿ ಕೊಮ್ಮೆ ಮಹ್ಲೂಗೆ ವೆಸ್ ಉಫೆದ್ದ ವಾಫವಣಿ ಎಮ್ಮೆ ಫುರಿಹಮ ಗೊತುಗ.

0: ইসলামী উদরে হো কুলদুমন তক মামেদু ফিকর করু
1: মিগড়ি গমি হিমানালানি আব্দুর রাজ্জাক আলী গে তরজমা কম গবা কুলদুমন তক মামেদু ফিকর করু মি ফটো গ হিমিনে মালুমাত

0: ইসলামী উদরে হুম কুলদুমন তক মামেদ ফিকুর কুরু
1: ফেঙ্গণু গমাসমা হঙ্গুলেবেনি কিবে
2: মোদুগা নুয়ত ফেঙ্গণু গনুগা মাসমা মেহি উলে হালুইকমা এসরুমেন উলে কুলদানকন নুদেক মহেয়ে বেনু মিসরাবক বেনু গতকং হরকা কুরমুন দাগো থামেদ খিয়াল কল্লি মহেয়ে মাহুগে হরকাত বলালা ফিনমা মাহুগে নিগুফে দেয়তকং হরকা কল্লুন নুন কামে এসরু কুরাতনে ফাড়ুকম বড়ু গতেক গনু ফেন্নান ফেনুগে তেরেগ হরকা তেরেওয়া মাহ এফদ হালুবি আদি কুলদান গতেক গ উলেভেনি একি কোলকোল লেমবে গত এসর লিবফওয়া মাকটা হাশগণুগে মিফদ এহেম বাই গুণমন্ত হুগে সবাবুন ফেনুগে তেরেগ মাস একি কোলকোলং হরকা তেরেওয়া মুন্দায়রু গিনা আদ দেগে হকত মাহুগে হাশগণুম বেনু কুরে মাহুগে হাশগণু মিহা গিনা হকত বেনু কুরনি বারু স্পিডেগ মেদুকেন্ডু মেন্নেতি গিনা বাগুতু ফেনু তেরেগ দুয়াতি কিয়েনু এই শিকারবেরিংগে নুয়ত বোডেতি মস্তহুগে কিব্যাং রক্কাতিরি কান্দি বিগতু মট্টক বর কুল্লি গোতক বর বারু স্পিডগ মস্মহ ফেনু তেরেগ ততুরু কুরঞ্জেহেতি মিগে ইতুরুং খাণ্ডুগে নুয়ত ফেনুগ ওফেদিফহুন্ন গদফদ ওয়েওয়ারা দেকোল মস্মহ মেহি বর গিনফহর ততুরু কুরঞ্জেহুম কিবেস গিন আদদেগে হকত এসরুমেন বেনুওয়া সববে ইনসানকু ফতমুন দায়রু হশিগণ্ড লাঞ্জহে বারা মগুমতিগ হিঙ্গাফ দায়রু হশিগণ্ড লাঞ্জহে বারু আলা কিয়ালা ফিনম মি তফাতু বর ফসেহ বজং কুরবিদান মসমহ মেহিগে ম্যাকট্টা এগে বট্টম মস্ত লভ্বাফবনিবেস এফদ বারুয়েরিকং এ অল্লি বেনে ফদ গুতক ম্যাকশেগে সববুম এগে হশিগণ্ড থেদব্বে হেট্টুমশা এগে কুতরিয়শা মস্কণ্ড গদকন্দিবে এহে নূন্নম ফেনুগে তেরেগ বারায়কু হরক্যাতিরুমুগে কুলদানকন্নু লিবুনিস এফদ ফুরিহম বট্টমকং উফেদিফওয়া ম্যাকট্টকিবেস ফেনুতেরেগ উলুমং একশিগেম্বা বট্টমকন্নু ইস বেনুং গোতক ফেনুগে তেরেগ মহং হরক্যাতিরি বেবেনি হামেকনি ম্যাকশিগে সববুন্নেন্নু মহকি এগে সালামতা রক্কাতিরি কমট্টক কুরিয়শা ফহত দতুরুকুরুমুগে ইতুরুং কুল্লিয়কং আডিয় দিউম নুয়ত কুল্লিয়ক মচ্চং এরুমবেস বেনু বেদানে এচ্চক বুমুং ফসেহ গুতেগ মিকং কুরুমং এহিতিরে বেদেনে এহেন নিজামেবেস মাহুগে হাশিগণুগ লভ্বাফবে মিকমট্টক এসরুমেঙ্গে হাশিগণুগ এয়াসেক নুয়ত ব্যাকোতলুতকে লভ্বাফবে মি ব্যাকোতলুতকুং ব্যাদৌ কুল্লুমুং ফসেহ কমায়কু এসরুমেনং আডিয়দ্দেবে মিকোতলুত ব্যাং ফুরালুমুং আনিক্কাবেস মচ্চং আরা ফেনুগে তেরেগ গিন বগুতুমুং আহরুমেঙ্গে হাম বোডেতি বদলতকিং অ্যাস হং হলাকুয়াতং ফিন্নান এসরুমেং ফেনুগে তেরেগ থা আবদ উলেরুয়েস এসরুমেঙ্গে হাশিগণ্ড গেল্লু নুদুবেনি কিবে বাবে হিতং আরাফান জবাবকি আল্লোহ এসরুমেঙ্গে হাশিগণ্ড হদ্দবাফবনি এসরুমেঙ্গে হাশিগণ্ড দিফাউ কোদ্দেনে ফসলয় কায়কুয়ে মি ফসল হলাকুয়েজ্জে নম এসরুমেঙ্গে হাশিগণ্ড গেল্লুন দিবি ফেনু তেরেগ এসরুমেং উলে উলুমং হুরসেলিবেস দান মিকং কুরিমতি নুয়ে এসরুমেন ফেনুগ উলে মুন্দনি এসরুমেঙ্গে হাশিগণুগ আল্লোহ সুবহানুহু ওয়া তাআলা লভ্বাফওয়া মি ফুরিহম ফসলাগে সববুন

0: ইসলামী উদরে হুম কুলদুমন্ত কামামেদ ফিকর করু
1: গুরে কেমিস্ট্রি গেল মুই গুনি কিহিনে
2: বাই গাস গহুগে মেওয়ায়া তোলিয়া কি বিহা বাবেতকে কং আহার মেন দন্নম এই এফদ তোলি খাউলে দুশমনুগে কি ব্যাং এফদ তোলি সালামে বাঙুতি এহিং কামা বমু আমেরিকা বাররুগ উলে গুরাগে বাই বাবেত মিফদ বিহা তোলি খাউলে এহেন সুফা সুফিতং এফদ তোলিগে ওয়াসলে হিসাব নুদিউ মাই কুয়েসমে এফদ গুরাতং এ তোলি খাউলেনি এফহারকু দেফহারকুনু আদকো নামবেস এগে সববুং এসরু মেনক এপিস গিল্লু মেনু লিবে সুয়ালকি এই কিহিনে বা কামিং হেয়ে গুরাগে মি বাবেতং ইংগিরিস বাহুং কিয়েনি মাকাও এহেন হুরিহা দুনে সুফা সুফিত গ্যানুয়া মি বাবতুগে বিহ তোলিত এভিস কেল্লু মেন নুলিবি মি গুরা খ্যা উলেনি কিহিনি তো বেলুম সাইন্টিস্টুং কুরি তাহলিলুং এমিহুন আজাব কুরনি বিকামে ফেনুনু সায়েন্স বেরি না ফেনুনি বিহ তোলিত খ্যাগেন এসরুমেন চাকয়া একু কুদি গাত নুয়ত বেলিতং হুন্ন তান্তন গোস চাকয়া বেলি কাম ফাশাতং মি এসরুমেন হামেকানি কোল্লা কামেন নু আদকুং এসরুমেন কুরা কামে সায়েন্স ফেরিং একান তাহলিল কো বেলুমুং এবামি হুন ফেনুনি এসরুমেন খা চাকা বেলি নুয়ত গালুগে সববুং এ তোলিগ হিমেনে বিহামা দা খান্ডুয়ালা খং বিহাগে সববুং গুরেয়া গেল্লু মেনুলিবেনি এহেম বেগিং দেং কুরিমতিবা সুয়ালকি এ তোলিগ হিমেনে বিহ খান্ডুয়াদে মা দা হিমেনেনি এ চাকা বেলিগ খং এ গুরেয়ং ইঙ্গুনি কিহিনেন হেয়ে আদি এ মা দা খেন্ডেনি এ বেলিতা খ্যাগেন খমা কাঞ্জেহে মিম্বরু এসরং ইঙ্গুনি কিহিনেন হেয়ে এ মাওলুমাত সিহি মাওলুমাত ফতুরা তনকুং এসরু উঙ্গেনুনি কিহিনেন হেয়ে এ তোলি ফেনুমুং এ তোলিয়কি বিহ তোলিয়কং ইনসানুনক বেসনেগেন আদি এ গহুরে বিহাগে মিম্বরকি কোব্যাকং বেসনেগেন মিকান দেনেগতুমট্টকা একমা বেহে ইলমু দেনেগন্ন জেহে নুয়ত এ মাওলুমাত হুরি মিহিগ্গে কি ব্যাং আহা ওলুম ফিলুয়ন জেহে এত সিহি তাহলিল তহকফহু গুরে মাওলুমাত দেনেগতুমকি মুস্তাহিলু কামে ইনসানু আহারতকিং হেদ কোগ্গে মেনুবি নেগেনে ইলমে এফদ কুডকুড দুন্যক হাম কুল্লিয়ক নুয়ত ইত্তিফাগকুং এঙ্গিদানেকম কবুলেন্নু কুরেবে এহেম বিয়া একং ইয়ং এঙ্গুনি কিহিনেব্বা জবাবকি এসরং একং উঙ্গন্না দেবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রূম গ ম্যাং আল্লাহ ওয়াহি কুরাবাফা বাসফুলেগে মানাগাবে আদি এউরিং এউরিংগে আমিল্ল নাফসু তাকামেদু ফিকুরেন্নু কুরে হেয়ে হাকু গোতুগা আদি খান্ডে এলিগেন বা আজল কামেনুবি উডু তাকা বিমা এ দেমেদু গাওয়া হাতাকে চেং আল্লাহ নাহাদ্দবতে আদি হামা কাশবরুং মিস্তাকুংগে তেরেং গিন মিহুং এউরেঙ্গে বেরি রসকলাঙ্গিয়া বদ্দলওয়ানে কমবনি কাফিরু বেগেং কং কাশবরে

0: ইসলামী উদারে হোক কুলদুমন থাকা মামেদ ফিকর করু
1: মেগাড়ি গমি হিমানালানি আব্দুর রাজ্জাক আলীকে তরজমা কমগাওয়া কুলদুমন থাকা মামেদ ফিকর করু মি ফতুগা হিমিনে মালুমাত

0: ইসলামী উদারে হুম কুলদুমন তক মামেদ ফিকর করুম
1: ফিরিং গেট ফিশ কে ফোর মেরুম
2: দুনি সুফা সুফি বিসলানি হালি হাদাগিন কমা এসরুমিং গে হালি গে রাক্কা তরি কমটকা হালি ক্যারি গে ফোর মারা দুশমনুং গে কিবাং হালি দিফা ও কুদ্দেকং আহরুমিং গে গিন বয়কং ইংগি ফভিয়াস মিগুত মাহুগে এভিস বাবতেন আমল কুরাকং গিন বয়কং ইংগি ফেন নুয়ান নাম বিস্কেট ফিশকি মিগুতং আমল কুরামহে তিলসর হদ্দু তহুগ হুন্ন বিনত হুগে বুডুগ একম খাস কুরেবে হায়ক বিসলুমু আংহিং এতিগে জিম্মা ফুরিহমবি এ হিসাবং এ ফিশুনি ফিরিহিং এতিগে জিম্মা ফিরিহে মাহুগে জিম্মায়কি এ হালি ক্যারিগ মডুকোগেন ওবে দুশমনুগে কিব্যাং হালি রক্কাতিরিকো বেলহেটুং মস্ত ফুরা ফুরিহমবন্দেন এই সালিস দুহা ফনসাস দুহা দেমেতুগে মুদ্দতেগ মস্ত মিগুত মডুকুরে মিগুতং হালি ক্যারিগ ফোরিমরং উন্নেইরু হায়া গ্যাবিগেন আন্ন মস্ত বিরুগেন নেওমঠক এসরুগে কারুতা ফেগ্গণুং আড়ুতগে লব্বা মি আডা বিরুং এহেম মস্তং এ হিসাবক গাতেন নুবে আল্লোহি মিফদ গোতক কেটফিশকে দারিফাস কোলু রাক্কা তিরিকুর বারাস কলাঙ্গে এহেম মখলুগুন নেকে এফদান মি হারকাতং এসরং উঙ্গন্না দেব্বা ফবনি আল্লোহ সুবহানাহু ওয়া তাআলা

0: ইসলামী উদারে হোক কুলদুমন্ত কামামেদ ফিকর করুন
1: মিগড়িগ মিহিমনালানি আব্দুর রাজ্জাক আলীগে তর্জমা কামগাওয়া কুলদুমন্ত কামামেদ ফিকর করুন মি ফতুগ হিমিনে মালুমাত

0: ইসলামী উদরে হুম কুলদুমন্ত কামামেদ ফিকুর করুম
1: দন্দুনি উদু হে মেশিন
2: দন্দুন্যকি ফেনুগে আসর হুননা ওয়ারা গিনা তন্তনু আহরমেন দেকে এচ্চে এগে কুলদান হারকাতাকি আহরমেনগে ওয়ারা গিনা বেকা ফেনি এঙ্গি ফওয়ানে কন্তত দন্দুনিগে কি ব্যাগ হুরি আদে আখিলাফ কন্তত কাবেহে মাউলুমাত এঙ্গি ফ নুয়া ফরাত হুগে মাউলুমাত ইতুর কল্লুমটকা দন্দুন্য বালালানাম দন্দুনি ফেন্ন হিন্দু সিফাবেগেন্দানি আহরমেন্নং আম্মু কোম্মি ফেন্ন হেলিকপ্টার হেলিকপ্টার ফাদান কুলদান গিনা হুনারুতকিন এসুর বিসলিবিগেনভে এইভেস হেলিকপ্টার অবুরে মা ফুরি হামেয়া দতুরুকুরা স্পিডা দতুরুকুরা মিশ্রাবা কুল্লিয়কং হুট্টা হুট্টুমা ইদিকুলু মিশ্রাবা কুল্লিয়কং উদুহিগতুমা এগে শিকার আতুলাগতুমটকা ব্যাগি তেরেগা কুরা হারকাতককি হেলিকপ্টার অবুরে মা ফুরি হাম মা হুনারুবেরি গোতেগ কুরেভে হারকাতকি ইনসানুং হেলিকপ্টার উফিদ্দুমুগা নমুনা এক বলাফনি দন্দুনি কামবুমায়কু হেলিকপ্টারকি দন্দুন্যাবরং এগ্গে সিফতকে লিবিগেনবাইচে দন্দুন্যকে ইফদান হেলিকপ্টারগেবেস এম্মে মুহিম রোলিং আদাকুরনি এগে ফিয়াগন্ডু দন্দুনিগে হাশিগন্ডু ওয়া বট্টামকং হুন্নেরু এসরুগে বুরকাশিমতিগ জেহিজেহিগেন ওয়াগুতং এন হামেগ দে জোড়ু ফিয়াহুরে এজ্জোড়ু কুরিগ আনে জোড়ু ফাহাতুগ দন্দুনি উদুহেমুন দায়রু কুরিগ হুন্ন দেফিয়াগন্ডু হারকা কুরানি মচ্চা ফাহাতুগ হুন্ন দেফিয়াগন্ডু তিরিয়া টেকনোলজিগে আলিগ সিকোস্কাই নামক কিয়া হেলিকপ্টার ফরমা কুফাওয়ানি দন্দুনিগে মি সিফা ওয়ার বোড কপি কোগ্গেন মি হেলিকপ্টার উফেদ্দুমট্টাকা এ উফেদ্দি ফারাতুন দন্দুনিগে তসবীর এম্মে ফুরতম কম্পিউটারন নকল কুরে এ ফহু ওয়াগি তিরিগ দন্দুনি হারকা তিরিওয়াগু বালাগেন এ হারকাত তামসিল কুরেবেগুত দেহাস কুরেহুমে কুরেহি দেং মি কুরেহুন্ত বেনু কুগ্গেন কুরি দিরাসা তাহুগে নতিজায়গে গুতুং হাঙ্গুরামাগে হাতিয়ারা সিফ্যাং এত্তানুং আনিত্তন গেন্দিউম বেনু কুরা সিকোস হেলিকপ্টার উফেতি গেন্দিয়া দন্দুনিগে লোলামেদু এভেস খাস কামেফা আহগ কুরেফাবেবা দন্দুনিগে লোলাকি ওয়ারং আলি ফেনুমুগে কাবিল কাম ওয়ারং মতি দরজে কালিপফাওয়া লোলে সায়েন্স বেরিম বুনেফাওয়াগুতুগ একি একি সুফা সুফিগে তিরেং ফেনুমুগে কাবিল কাং এম্মে ফুরিহামিয়া লিবিফাওয়ানি দন্দুন্যা দন্দুন্যা দে লো লিবিগেন ওয়াইরু কোম্মে লোলেগ থিরিস হাস লেন্স একুলেবিগেন ভে মি বয়াং কুরেবুনি দন্দুন্যা লিবফাওয়া বয়েং খাস কন্তত ওয়ারং খুলাসাগুতেগ মিং এভিস কামে মাদুয়েজ্জনম মিসালক এসর ফিয়াগন্ডে লিবিফানুহানম এসর দিরিহুরুম বেনুমবা শিকার আতুলাগানি বেনেবা নুবত হুরিহা মাদ্দায়ক বলালেবেগুত এসরুগে লো উফেদিফানুয়ানম এসরুগে দুশ্মনুগে কিব্যাং এসর সালামেবেগানি বেনেবা দন্দুন্য লিবিফাওয়া মিং এভিস নিজামেং উনিবেজ্জনম এইম বারু লিবিগেন বেনুকুরা আনিন নিজামং হুরস্ত কুরিমতিওয়ান এহেনকামুন দন্দুনি উফাদ্দাফাওয়ানি মি হুরিহা নিজামে ফুরিহামওয়ানে গুথিগে মতিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দন্দুনি উফাদ্দাওয়াফাওয়ানি এফদ এহেন মখলুগুম উফাদ্দাওয়াফাওয়া ফাদাং এম্মে ফুরিহামগুতুগা

0: ইসলামী উদরে হুম কুলদুমন তক মামেদ ফিকুর কুরু
1: মুরাকা রাক্কা তরি হিয়া ওয়হিতা
2: মুরাকা ফারাক নজর হিংগালুম ফুরতম সিফাবে গিনদানি কুলগদ গাফু নিতকে কে উতুগ নামবেসমি মুলিং কুং হিয়ে এহেনি মুরাকা তককি দিরুং হুরি মখলুগ কবাতি এতা মিলিয়ন মুরাকাইং একিগ একতি অনেকচা গুড়ি লামেহি মুরাকাগে হালিতকে গি গতুগ হেদি বড়ুহে এমে ফহং অনিগণ্ডে গি সিফায় বদলবে গেন্দানি আদি মুরাকাগে তিরে মারুয়াতকে চকি বাই মসমহামেহি হালিতকে গি গতুগ বেনু কুরা তন্তং মুরাকাগে ফারুতহুগ দিরিউলে কোম্মে বাবতেগে মাহকি ওয়কি হামেক তবাবা ওয়কি উসুলকু হুলে এচ্চে মিসালক দুওয়ালুগে ওয়গুতুগ শিকার কুরা রাবুলা ইরুয়ারা ওয়গুতা ইরু ওসসে ওয়গুতুগ রক্কাতেরি কামায়কু মুরক সরহদ্দু তফহানাড়া হুলুইফওয়া হাম তন্তন গুস উলেইরু কুরিম বয়াম বেদিয় নূলাণ্ডায়কি নিদাকু তলুতহুগ রেগণ্ডু গদিয়ন নিদামহে আদি আরাম কুরা ওয়গুতুগ নুয়ত নিদা ওয়গুতুগ দেব্যাকুল এব্বয়ন নিদাফতিবে মসমহা গ্যাগে কুল আলিকুন্তিবে বয় মসমস রেগণ্ডুগে ওয়গুতুগ গ্যাগে কুল ফণ্ডু কুলেয়ক বদল কোল্লুং কাহাল তফাতু এত কামে মসমহা মিহিগে কিব্যা ফিনিগেন্দে মুরকতকা মহুগে বয় বাবেত মরুয়েফওয়া মুরক গণ্ডুগে তিরিয় বিস দুকুর মুন্দায়রু কুদি ককুণিতকা শ্রিমত মুরক ফরুতকঙ্গরা হামলুল নুফিন্নহা কুদি মূদু বিন কোলুতকা একি সুফা সুফি খ্যাহদা হাম এফদ্যাং মিয়রা খাড়ু ভিমফদ তকেতি খাণু আন্দিরিগে তিরেম বেস এসুরুমেঙ্গে বসদু মুগে হিসু বেনু কুগ্গেন নুহনু কুলদান কমায়কু শিকার কুঙুলে মিফদ তকেতিগে কিব্যাগ লভ্বাফওয়া আদিয়া খিলাফ কন্তত্তকা তফাত হুনরু তহকি হিমনা কোলুনলাং হুরি কন্তত্তকেন নুহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাণুগ লভ্বাফওয়া দিরুন্তক দেব্বাফওয়া আদিয়া খিলাফ হুনরু তকা কুলদান কমকি বিসনা লাফিনম আজাবুয়ে অন্তরিসওয়াবরুগে কন্তত্তকে একলাঙ্গে কুলদুমন্তকমগে হেকিতহুগে তিরেম্বা কন্তত্তকে

0: ইসলামী উদারে হুম কুলদুমন থাকা মামেদ ফিকর করুন
1: মেগারি গমিহি মানালানি আব্দুর রাজ্জাক আলী গে তরজমা কমগাওয়া কুলদুমন থাকা মামেদ ফিকর করুন মি ফটো গহিমিনে মালুমাত।

0: ইসলামী উদারে হুম কুলদুমন্ত কামামেদ ফিকুর করুম
1: গেজিলস ফুল্লাগে বলুগাওয়া ফিনিকুরা খাস নিজাম
2: এয়ার কন্ডিশনার কি আহার মিং এম মেন দন্ন ওয়ার ফুরিহাম ফিনিকুরা নিজামে ফিনিকুরা নিজাম এম ফুরতম তারাফ কুরি বাইকি ইনসান নে নু এয়ার কন্ডিশনার ফদা মসে কে কুরা ফিনিকুরা এতন নিজাম তকে একি একি মখলুগুং গে হাশি গন্ডু গবে মিগতুং আফ্রিকা গা ওয়ারং আম কোঙুলে ফুল্লা গে এম মে বার দুয়া বাবে কম গাওয়া গেজিলস নামক কিয়া ফুল্লা ফাহাগ কুল্লেবে এহেম বার গিন জনবার তকে কে ইফদা গেজিলস ফুল্লা এসরুগে দুশ্মনুগে কি ব্যাং রাক্কা তিরিকান লিবিগন্ননি এসর লিপফাওয়া বার দুমুগে হুনরু বেনুং কুগ্গিং এই দুশ্মনুগে কি ব্যাং সালামে বিগতুমা এনুং এহেন দিফায় নিজামে এসর লিবিফানুয়াতি কোমেগাস এসরু আদেয়া খিলাফা বার দুবা দুমকি মিফুল্লায়াব্বা বার নুরাক্কা তিরিকামে এই এহা বার দুমুগে সববুং হাসিগনুগে ইতুরুং সিকুন্ডিগে ফিনিহুনুমিং মা বোডা মাতিবে সিকুন্ডিয়ং একমগে গেল্লুমা কুরিমতি লাঞ্জেহে জেহুং নামবেস এসরুগে ফুরান সালামে কুরুমট্টকা এহা বার নুদুয়েবেস ফরুজেসে কন্নোবে এসরু দিরিহুরুমট্টকা সিকুন্ডিগে ফিনিহুনুমিং হাসিগনুগে ফিনিহুনুমিনাবুরেং দাব্বাঞ্জেহে এহেন কামু ওইং হাল্লাকি সিকুন্ডি ফিনিকুরেবেনে কোমবেস নিজামেগে বেনুং কুরুং মিফুল্লা দিরিহুরুমা সিকুন্ডি ফিনিকুরুমট্টকা বেনুং হিফানি ওয়ারং খাস গুতক ফরমা কুরেফাওয়া ফিনিকুরা নিজামে মি নিজামু ফেদিফাহুন্ননি এসরুগে বোলুগে খানায়ফালিগা বোলুগে মাথিগা গেজিলসা বারু স্পিড গদুয়া এহেম মিফদ জনওয়ারুত নেওয়ালুমট্টকা খাস কেনলতকিং এসরু মেন্নাল্লিবিগেনবে মি কেনল তহুগে ফুরগাহুগ একি গগ্গুতং আতুরালেফাওয়া এত সতেক লেহোলিতকেবে মিফুল্লা বার দুব্যাগতুমুং মি কেনল তহুগে সারিয়ান বোলুগে তেরিয়াবন্ন ফিনি ব্যাগ সববুং এ কেনল তহুগে ফুরগাহুগ গগ্গুতং আতুরালেফাওয়া লেহোলিতক ফিনিকানলিবি এ হোলিতকা গুলিফাওয়া ম্যা লেহোলি ফিনিকুদ্দে নতিজাগে গুতুং মি ম্যা হোলিং সিকুন্ডিয়া সাপ্লাই কুরা লেগে ফিনিহুনুমিন দাব্বে ফুল্লা দিরিহুরুমা বেনুবা মেম্বর এসরুগে সিকুন্ডিগে ফিনিহুনুমিন দাক্কোল্লা মিফদ ফুরিহাম বরাবরু নিজামে হাম কুল্লিয়কং এগে আমিল্লা জাতুগ উফেদিদানিবা মিফদ সিস্টামেন এসরু উফেদুনু ইরুয়েস এসরুগে কিব্যাগ নিন্নম এসরু এহা বার ফুরতম দুব্যাগ নবগুতু মারু অ্যাস এসরা বদ্দল কুরানে নামবেস এফদ ফুরিহাম নিজাম তকে এসরু মেঙ্গে কিব্যাগ লভ্বাফাওয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হুরিহা কামে মোল দিনোডিগেম্বা কুলদুমন্ত ফরাথবুমু এসরুগে দিরিহুরু মট্টাকা এফদ ফুরিহাম নিজামে এসর বেনুমানেকং একলাঙ্গে দিনোডিগেং এফদ নিজামেং এসরুগে বোলুগ লভ্বাফাওয়াতি ম্যাং আল্লাহ ওয়াহি কুরে বিবসফুলুগে মানাগাবে আদি উডুতকা বিমা এদে থাঙ্গ ফতুরুওয়াফাওয়া দিরে তকেতি হেদ্দেবুমি একলাঙ্গে কুলদুমন্তকমগে হেকিতহুগে তেরেম্বা কামিকে আদি একলাঙ্গি একলাঙ্গে ইরাদ কুরব্বা হিন্দু এ তকেতি এক্কুরেবুমা কুলদুমন্ত রসকলাঙ্গে